দেখতে দেখা ধা দিন নানা দিতে ঘেঘে দিতে ঘেঘে দিতে ঘেঘে দিন করতে দিন করতে দেখি না ধাতে কে দেখ কে দেখ দেখ ধা করেন করেন ধা ধীরে করতে ধা করতে ধা থেকে দিন না করতে ধা দেখ দেখ করতে ধা করতে ধা দেখ দেখ করতে ধা করতে ধা ধা ধা করতে ধা দেখ দেখ করতে ধা করতে ধা দেখ দেখ করতে ধা করতে ধা ধা ধা করতে ধা দেখ দেখ করতে ধা করতে ধা দেখ দেখ করতে ধা করতে ধা ধা ধা ফরমাইশ করে ধা।